0: আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব।
1: A new era begins in West Bengal. After decades of efforts, the lotus has finally bloomed in the Bay of Bengal. There is joy, expectations, and jubilations.

0: আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব।
1: A new era begins in West Bengal. After decades of efforts, the lotus has finally bloomed in the Bay of Bengal. There is joy, expectations, and jubilations.